আজ শুক্রবার, 26শে আষাঢ়, 1948 শকাব্দ, 17ই জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 32শে আষাঢ়, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:03 হয়ে 24 সেকেন্ডে, সূর্যাস্ত 6:21 হয়ে 15 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার, অর্থাৎ 657 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 21 সেকেন্ড।

জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, সকাল 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, বেলা 12:00 সুরভি উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী প্রমথ মোহন ঠাকুর, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলাঞ্জনা বাগচি, 5:20 উর্বশী এবং 6:10 হিন্দি বার্তা উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 7:10 বেহালা শিল্পী সজল দাস, 7:30 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পর গীতাঞ্জলির প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ, দেশীয় মাছের আধুনিক প্রজনন বলবেন ডক্টর দেবী প্রসাদ কাঁঠাল, 6:40 আপনার স্বাস্থ্য বর্ষার বিপদ বলবেন ডক্টর অনির্বাণ দলুই, শুনবেন প্রথম পর্ব, সকাল 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও কার্তিক ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজশ্রী চট্টোপাধ্যায়, 8:00 জানাও জানা দ্বীপের নাম মৈনাও বলবেন ডক্টর রাতুল দত্ত, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:05 নিরাময় বর্ষাকালীন অসুখ বিসুখ নিয়ে ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সাক্ষাৎকার শুনবেন, 8:20 গান্ধী চর্চা গান্ধীজির ভাবনায় আত্মনির্ভরতা বলবেন কল্পনা ঘোষ, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী প্রমথ মোহন ঠাকুর, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট অনুষ্ঠানে অনুজয় চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সঞ্চিতা মিত্র, 11:00 যুববাণী অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় ঋতিক শিকদার এবং অর্ণব চক্রবর্তী, বেলা 12:00 বেহালা শিল্পী সজল দাস, 12:15 লোকগীতি শিল্পী গুণধর শ্যাসমল, 12:33 অনুজমির দুন ফসল বর্জ্য জলে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের চাষ আলোচনায় চিরঞ্জিৎ অধিকারী স্বপন দত্ত ঈশিতা দাস অধিকারী, 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল উপস্থাপনায় সৌমিলী রায় কাজের খোঁজে অতিথি মৌমিতা সরকার, বেলা 2:30 সাঁওতালি অনুষ্ঠানে সমাজকর্মী নরেন হাঁসদার সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন নবনীতা রাহা, রেকর্ড করে এনেছেন অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে সঞ্জয় হাজরা, 5:30 বিদ্যার্থীদের জন্য 11 শ্রেণীর জীব বিজ্ঞান দেশবন্ধু হাইস্কুলের শিক্ষক সূর্যেন্দু বিকাশ পাত্র ও 2 শিক্ষার্থী অংশ নেবেন এই অনুষ্ঠানে, 6:05 সাঁওতালি অনুষ্ঠান এবং 6:15 আবারও সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে লোকগীতি সোমবারী মুর্মু সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, এরপর 6:15 প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা নিয়ে বলবেন বিপ্লব টুডু, লোকগীতি চূড়ামণি মুর্মু সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, 6:35 কৃষি কথার আসর খরিফ মৌসুমে ভুট্টার চাষ বলবেন সঞ্জয় ভট্টাচার্য, সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, আমাদের রাজ্যে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ ও সম্ভাবনা এ বিষয়ে একটি আলোচনা ভিত্তিক অনুষ্ঠান অংশ নিয়েছেন ডক্টর সুশীল কোঠারি, সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:30 সমীক্ষা বলবেন পিনাকি ঘোষ, রাত 8:00 নাটক পিঞ্জর ভেঙে রচনা অমিতাভ বসু, নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়, রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী পণ্ডিত সুমিত নাহা, আবারও বলছি তবলা শিল্পী পণ্ডিত সুমিত সাহা, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজশ্রী চট্টোপাধ্যায়, 9:45 নজরুল গীতি শিল্পী মৈত্রেয়ী সিংহ, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 ভজন শিল্পী পূর্বাশানন্দী, 10:45 লোকগীতি শিল্পী গুণধর শ্যাসমল, 11:00 বেহালা সজল দাস, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী ভাস্কর সেন। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি, এখন সুবদ্ধ সঙ্গীত, এ অনুষ্ঠানে খেয়াল শিল্পী বিদুষী পুরবী মুখোপাধ্যায়, প্রথমে রাগ বৈরাগী, এরপর রাগ নট ভৈরব।

শুনছেন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল, শিল্পী বিদুষী পূরবী মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি প্রচারে ত্রুটি থাকার আমরা দুঃখিত। এবার শিল্পীর কণ্ঠে শুনবেন রাগ নাট ভৈরব।

শুনছিলেন নট ভৈরব রাগে খেয়াল, শিল্পী বিদুষী পূরবী মুখোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রাজর্ষী চট্টোপাধ্যায়।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী রাজর্ষি চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন শুনবেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনবেন ধারাবাহিকের 174তম পর্ব।

শুনছিলেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনলেন এ ধারাবাহিকের 174তম পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন ভজন, শিল্পী পূর্বাশানন্দী। শিল্পীর কণ্ঠে প্রথমে শুনবেন নারায়ণ দাস আগরওয়াল রচিত ভজন, এরপর শুনবেন মীরার ভজন। ভজন, শিল্পী পূর্বাশানন্দী।

এতক্ষণ পরপর দুখানি ভজন শুনলেন শিল্পী পূর্বাশা নন্দী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সংস্কৃতের সংবাদ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এবং নিউজ অন এয়ার অ্যাপে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ।

নাটক আমাদের জীবনেরই অংশ, এটা বিশ্বাস করো। আমরা অনেক সময় ভাবি নাটক মানে হয়তো শুধু মঞ্চ, আলো, সংলাপ আর অভিনয়, কিন্তু একটু ভেবে দেখলেই বুঝতে পারবে আমাদের জীবনটাও যেন একটা নাট্যমঞ্চ। এখানে যেমন হাসি আছে তেমন কান্না আছে, যেমন স্বপ্ন আছে তেমন সংগ্রামও আছে। সংসারের টানাপোড়েন, মানুষের সম্পর্ক, ভালোবাসা, বঞ্চনা, প্রতিবাদ কিংবা আশা, এসবই তো নাটকের বিষয়। নাটক কখনো আমাদের জীবন থেকে আলাদা নয় জানো তো, বরং আমাদের জীবনেরই এক প্রতিচ্ছবি। আমরা যখন কোনো নাটক দেখি সেখানে যেন নিজেদের কোথাও

কোথাও খুঁজে পাই। সমাজের যে কথাগুলো অনেক সময় সরাসরি বলা যায় না, নাটক সেগুলোকেই সহজ ভাষায় আমাদের সামনে তুলে ধরে। একটা নাটক মানুষকে প্রশ্ন করতে শেখায়, অন্যের দুঃখ অনুভব করতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস যোগায়। সমাজের পরিবর্তনের ইতিহাসে নাটকই কিন্তু বহুবার মানুষের চেতনা জাগিয়ে তুলেছে। তাই নাট্যচর্চা মানেই কেবল অভিনয় শেখা নয়, মানুষকে, সমাজকে এবং সময়কে নতুন করে বুঝে নেওয়ার একটা নিরন্তর প্রয়াস। এই প্রসঙ্গেই জানো তো মনে পড়ে বিজন ভট্টাচার্যের কথা। বাংলা নাটকের ইতিহাসে তিনি এমন একজন নাট্যকার যিনি মঞ্চকে কেবল শিল্পের জায়গা হিসেবে দেখেননি, দেখেছিলেন মানুষের জীবনের দলিল হিসেবে। তার নাটকে উঠে এসেছে সেই সব মানুষের কথা যাদের কণ্ঠস্বর অনেক সময় সমাজের মূলস্রোতে শোনাই যায়নি। তিনি দেখিয়েছেন নাটক বাস্তব জীবন থেকে একেবারেই দূরে নয়, বরং বাস্তবের মাটিতেই তার সবচেয়ে বড় শিকড়। মানুষের সংগ্রাম, সামাজিক বৈষম্য, সময়ের কঠিন সত্য এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাকে তিনি এমনভাবে নাটকে রূপ দিয়েছিলেন যা বাংলা নাট্যচর্চায় এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করে। তার সৃষ্টির মধ্যে ছিল বাস্তবতার নির্ভীক প্রকাশ, মানুষের প্রতি গভীর আস্থা এবং সমাজকে নতুন চোখে দেখার আহ্বান। তোমার সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু অঙ্কিতা। বিজন ভট্টাচার্যের জন্মদিনে তাঁকে স্মরণ করতে গিয়ে মনে হয় তাঁর নাটকগুলো শুধু অতীতের সম্পদ নয়, আজও সেগুলো আমাদের ভাবায়, প্রশ্ন করতে শেখায় এবং মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়। তাঁকে নিয়ে তোমার সঙ্গে তো কথা বলবই, তার আগে এখন শাহানা বাজপেয়ীর কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

গানের পরে ফিরে এলাম তোমার সঙ্গে। যে কথা বলছিলাম বিজন ভট্টাচার্য, তিনি রাজবাড়ী জেলার খানখানাপুরে 1906 সালের 17ই জুলাই জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ক্ষীরোদ বিহারী ভট্টাচার্য। তিনি পেশায় স্কুল শিক্ষক হওয়ায় বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। বাবার এই বদলির চাকরির জন্য বিজন ভট্টাচার্যের সুযোগ ঘটেছিল বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের সংস্পর্শে আসার। এর ফলে কি হয় বলতো, ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মেলামেশা সংকীর্ণতার গণ্ডি ভেঙে দেয়। একই বিষয়কে ভিন্ন মানুষ ভিন্নভাবে উপলব্ধি করতে পারে। এই বিভিন্নতা বৈচিত্র্যের সূত্র তৈরি করে। বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শ আমাদের ব্যক্তিত্বকে আরও পরিণত করে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যোগাযোগের দক্ষতা যেমন বাড়ে, মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং সমস্যাকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করার অভ্যেস গড়ে ওঠে। আমরা উপলব্ধি করি যে মানুষের পরিচয় তার ভাষা, পোশাক বা খাদ্যাভ্যাসে সীমাবদ্ধ নয়, বরং তার মানবিকতা তাকে প্রকৃত অর্থে পরিচিত করে তোলে। বিজন ভট্টাচার্যের জীবনটাও এইরকম নানাবিধ সংস্কৃতির সংস্পর্শে তৈরি হওয়ায় তার চিহ্ন আমরা তার সাহিত্যচর্চা বলো কিংবা নাট্যচর্চা বলো সেখানে উপলব্ধি করতে পারি। বন্ধু, বিজন ভট্টাচার্যকে নিয়ে তো আমরা কথা বলবো, তার আগে এখন সময় হয়েছে আজকের দিনের গুরুত্বটা জেনে নেওয়ার।

1831 সালে 17ই জুলাই মনমোহন বসু উত্তর চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট নাট্যকার। মনমোহন বৌবাজার বঙ্গ নাট্যালয়ের পৃষ্ঠপোষক এবং নাট্যকার হিসেবে যুক্ত ছিলেন। তাঁর লেখা রামাভিষেক, সতী, হরিশ্চন্দ্র প্রভৃতি নাটকগুলো খুবই জনপ্রিয়। 1872 খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার উদ্যোগে তিনি বিশেষভাবে উৎসাহী ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 সালের 17ই জুলাই সংস্কৃত কলেজ ভবনে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন। বাংলা বিদ্যালয়গুলোতে উপযুক্ত এবং প্রশিক্ষিত শিক্ষকের অভাব দূর করা এবং শিক্ষাদানের মান উন্নত করাই ছিল এই বিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য। বিদ্যাসাগরের বিশেষ আমন্ত্রণে বিখ্যাত অক্ষয়কুমার দত্ত এই নর্মাল স্কুলের প্রথম প্রধান শিক্ষক বা অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এখানে শুধু সাধারণ পড়াশোনাই হতো না, বরং কিভাবে শিক্ষার্থীদের সহজ ও আকর্ষণীয় উপায়ে পড়াতে হবে সেই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হতো। নর্মাল স্কুল থেকে পাশ করা শিক্ষকেরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে মাতৃভাষায় আধুনিক শিক্ষার আলো পৌঁছে দিয়েছিলেন। অমিতা সেন 1912 খ্রিস্টাব্দের 17ই জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন। অমিতার ছাত্রজীবন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে কাটে। বাংলা শ্রাবণ মাসে অমিতার জন্ম হয়েছিল বলে রবীন্দ্রনাথ অমিতাকে শ্রাবণী বলে সম্বোধন করতেন। সঙ্গীতে তাঁর গুরু ছিলেন রবীন্দ্রনাথ এবং দীনেন্দ্রনাথ। রবীন্দ্রনাথ পরিচালিত বিভিন্ন উৎসবে এবং নৃত্যানুষ্ঠানে আশৈশব যুক্ত থেকেছেন তিনি। নৃত্য এবং অভিনয়ে বিশেষ পারদর্শিতা ছিল তাঁর। নটীর পূজার

0: প্রথম অভিনয়ে মল্লিকা এবং সাপ মোচনের প্রথম অভিনয়ে তাকে রানীর ভূমিকায় দেখা গিয়েছিল। এছাড়াও তিনি বিভিন্ন ঋতুনাট্যে অভিনয় করেছেন। 1955 সালের 17 জুলাই ক্যালিফোর্নিয়ায় ডিজনিল্যান্ড পার্কটি চালু করা হয়। ওয়াল্ট ডিজনি তার মেয়ের সঙ্গে পার্কে বসে থাকার সময় এই থিম পার্কের ধারণাটি পান। ক্যালিফোর্নিয়ার আনাহেইমে 160 একরের একটি জায়গা বেছে নেওয়া হয়। সেখানে অ্যাডভেঞ্চার ল্যান্ড, ফ্যান্টাসি ল্যান্ড ইত্যাদির মতো থিম ভিত্তিক জোন তৈরি করা হয়। এই পার্ক প্রতিষ্ঠার পর থেকে এটা বিনোদন পার্কের ধারণায় এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে।
1: আজ এই দিনে
0: বন্ধু, আজকের দিনের বিশেষত্বটা জেনে নেওয়ার পরে আমরা আবারও বিজন ভট্টাচার্যের কথায় যদি ফিরি, তার সম্পর্কে বলতে গেলে জানো তো এটাই বলতে হয়, তার জীবন শুধু একজন নাট্যকারের জীবন নয়, একজন সংগ্রামী শিল্পীর জীবন, যিনি সমাজের বাস্তবতা, মানুষের দুঃখ কষ্ট এবং সময়ের সংকটকে খুব কাছ থেকে অনুভব করেছিলেন। তার যে বড় হয়ে ওঠা সেই পর্বটাও ছিল অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। শৈশব এবং যৌবনের অভিজ্ঞতা ছিল সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। দারিদ্র, সামাজিক বৈষম্য, কৃষক শ্রমিকের দুর্দশা, রাজনৈতিক অস্থিরতা এবং বাংলার দুর্ভিক্ষ, এসব ঘটনা তার চিন্তা এবং সৃষ্টিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাই তার নাটকে আমরা কিন্তু কেবল কল্পনার গল্প পাই না, পাই বাস্তব জীবনের তীব্র সত্য, মানুষের সংগ্রাম এবং সমাজের মুখোমুখি দাঁড়ানোর সাহস। শিল্পচর্চার পাশাপাশি তাকে নানান আর্থিক এবং সামাজিক প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোতে হয়েছে, কিন্তু তিনি কখনো শিল্পকে কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি বিশ্বাস করতেন নাটক মানুষের চেতনা জাগিয়ে তুলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারে এবং সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। এই বিশ্বাস থেকে তিনি গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং মঞ্চকে মানুষের কথা বলার এক শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেন। বিজন ভট্টাচার্য বললেই তাই প্রথমেই গণনাট্য আন্দোলনের কথা উঠে আসে, সেই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তার আগে তোমার জন্য চন্দ্রবিন্দুর এই গানটা রইল।

বন্ধু, গানের আগে তোমাকে যেটা বলছিলাম, গণনাট্য আন্দোলন। তো এই গণনাট্য আন্দোলন বিষয়টা কি বলতো? এই আন্দোলন ছিল এমন এক সাংস্কৃতিক আন্দোলন যেখানে শিল্পকে শুধু বিনোদনের উপকরণ হিসেবে নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়। এই আন্দোলনের মূল লক্ষ্য

ছিল সাধারণ মানুষের জীবন সংগ্রাম অধিকার এবং বাস্তব সমস্যাকে নাটক, গান, নৃত্য এবং অন্যান্য শিল্পমাধ্যমের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। গণনাট্য আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এই নাটক পরিবেশনার ধরন। নাটককে কেবল শহরের প্রেক্ষাগৃহে সীমাবদ্ধ না রেখে গ্রাম, কারখানা, কলোনি, খোলা মাঠ কিংবা জনসমাবেশে নিয়ে যাওয়া হতো। উদ্দেশ্য কি ছিল বলো? এমন মানুষের কাছে পৌঁছানো যারা সাধারণত থিয়েটার দেখার সুযোগই পেতেন না। ভাষাও ছিল সহজ, সংলাপ ছিল সরাসরি, আর বিষয়বস্তু ছিল মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত। কোনো একটা সময়ে শিল্পচর্চা কিংবা সাহিত্যচর্চা বিষয়ে কথা বলতে গেলে সেই সময়টা কেমন ছিল সেটা অবশ্যই আমাদের ঘুরে দেখতে হয়। আসলে কি জানো, ইতিহাসের হাতছানি আমরা তো কখনোই এড়িয়ে যেতে পারি না, তাই না? 1940-এর দশকে ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঔপনিবেশিক শাসনের দমননীতি, মূল্যবৃদ্ধি এবং বিশেষ করে 1943 সালের বাংলার দুর্ভিক্ষ সমাজ জীবনকে গভীরভাবে বিপর্যস্ত করেছিল। লক্ষ লক্ষ মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছিলেন, অথচ এই নির্মম বাস্তবতা অনেক ক্ষেত্রেই শিল্প ও সাহিত্যে যথেষ্টভাবে প্রতিফলিত হচ্ছিল না। তো এই সময় কি হলো জানো, একদল লেখক, নাট্যকার, অভিনেতা, সঙ্গীত শিল্পী তাঁরা মনে করলেন শিল্পকে মানুষের জীবনের সঙ্গে আরও প্রত্যক্ষভাবে যুক্ত করতে হবে। এই ভাবনা থেকেই 1943 সালে প্রতিষ্ঠিত হল ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন। এই কমিটি বাংলায় গণনাট্য আন্দোলনের প্রধান সংগঠন হিসেবে কাজ করে। বাংলায় এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন বিজন ভট্টাচার্য। তার নাটক নবান্ন গণনাট্য আন্দোলনের এক ঐতিহাসিক সৃষ্টি। আচ্ছা বন্ধু, নবান্ন নামটা শুনলেই প্রথমে তোমার মনে কোন ছবিটা ফুটে ওঠে মনে পড়ে না? উৎসবের কথা, নতুন ধান ঘরে তোলার আনন্দ, কৃষকের মুখের হাসি আর প্রাচুর্যের ছবি। কিন্তু বিজন ভট্টাচার্য এই পরিচিত শব্দটার মধ্যেই এক গভীর ব্যঞ্জনা সৃষ্টি করেছেন। তিনি এমন একটা নাম বেছে নিয়েছেন যা মানুষের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে তীব্র বৈপরীত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। 1943 সালে বাংলার মন্বন্তর ছিল উপমহাদেশের ইতিহাসে অত্যন্ত ভয়াবহ বিপর্যয়। খাদ্যের তীব্র সংকট, মূল্যবৃদ্ধি, মজুদদারি এবং যুদ্ধকালীন পরিস্থিতির কারণে লক্ষ লক্ষ মানুষ সেই সময় অনাহারে, অপুষ্টিতে এবং রোগে প্রাণ হারিয়েছিলেন। অসংখ্য কৃষক নিজেদের জমি বিক্রি করতে বাধ্য হন। বহু পরিবার ভিটেমাটি ছেড়ে শহরের পথে বেরিয়ে পড়ে শুধু একমুঠো অন্নের আশায়। রাস্তাঘাটে ক্ষুধার্ত মানুষের ভিড়, কঙ্কালসার শিশু, অসহায় বাবা মার আর্তনাদ, তুমি ভাবতে পারছো কিরকম একটা সিচুয়েশন সেই সময়, কিরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে? এই ভয়াবহ সময়কেই বিজন ভট্টাচার্য নবান্ন নাটকে অত্যন্ত সংবেদনশীল এবং বাস্তবধর্মীভাবে তুলে ধরেছেন। তিনি দুর্ভিক্ষকে কেবল একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখাননি, দেখিয়েছেন তার মানবিক অভিঘাত। নাটকে আমরা দেখি ক্ষুধা কিভাবে একটা পরিবারের স্বাভাবিক জীবনযাপনকে ভেঙে দেয়, মানুষের স্বপ্নকে কেড়ে নেয় এবং তাকে বেঁচে থাকার জন্য অসম্ভব কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। বন্ধু, সাহিত্যের পালাবদলের কথা আমরা বারবার শুনি, আর তারই এক জলজ্যান্ত প্রমাণ বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্যের নাট্যভাবনা আজও সমকালীন নাট্যচর্চাকে গভীরভাবে প্রভাবিত করে। তার আগে বাংলা নাটকে একটা বড় অংশে পৌরাণিক, ঐতিহাসিক, অভিজাত সমাজের কাহিনী বিশেষভাবে গুরুত্ব পেত, কিন্তু বিজন ভট্টাচার্য নাটকের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন সাধারণ মানুষকে। কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত পরিবার, দুর্ভিক্ষ পীড়িত মানুষ কিংবা সমাজের প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের কথা তার নাটকের প্রধান বিষয় হয়ে ওঠে। এই দৃষ্টিভঙ্গি পরবর্তী প্রজন্মের নাট্যকার এবং নির্দেশকদের নতুন পথ দেখায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিজন ভট্টাচার্য নাটককে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করেছিলেন।
আর সেই দায়বদ্ধতাকে আমরা কোনোভাবে এড়িয়ে যেতে পারি কি? এই

প্রশ্নটাই আজকে বরং তোমার জন্য থাক। এখন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটা গান, তারপর আবারও ফিরব তোমার সঙ্গে বিজন ভট্টাচার্য এবং তাঁর জীবন দর্শনের প্রসঙ্গ নিয়ে।

0: গানের আগে তোমাকে নবান্ন নাটকের কথা বলছিলাম, সেই সঙ্গে সঙ্গে বিজন ভট্টাচার্যের লেখা আরও কিছু নাটকের কথা তোমাকে বলবো, যা সমাজের জলজ্যান্ত সত্য আমাদের চোখের সামনে উপস্থাপন করে। জবানবন্দি নাটকে তিনি এমন মানুষের কথা বলেছেন যাদের জীবনে দারিদ্র, অনিশ্চয়তা, সামাজিক অবহেলা এই সমস্ত নিয়ে যেন জীবনটাই বিপর্যস্ত। এখানে শ্রমজীবী এবং নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন অস্তিত্ব সংকট, আইনি ও সামাজিক ব্যবস্থার প্রতি অসহায়তা এবং বেঁচে থাকার কঠিন বাস্তবতা নাটকের মূল সুর হয়ে উঠেছে। শ্রমের মূল্য না পাওয়া এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর চাপা পড়ে যাওয়ার বিষয়টি এই নাটকে তুমি বিশেষভাবে লক্ষ্য করতে পারবে। এরপর যদি তোমাকে আগুন নাটকটার কথা বলি, আগুন নাটকে শিল্পাঞ্চল এবং নগর জীবনের অস্থির পরিবেশের মধ্যে শ্রমজীবী মানুষের উদ্বেগ, বঞ্চনা এবং ক্ষোভ প্রকাশ পেয়েছে। এখানে অর্থনৈতিক বৈষম্য শুধু ব্যক্তিগত সমস্যা হিসেবে নয়, বৃহত্তর সামাজিক অস্থিরতার কারণ হিসেবেও চিহ্নিত হয়েছে। নাটকটি দেখায় শোষণ দীর্ঘদিন ধরে চলতে থাকলে মানুষের মধ্যে প্রতিবাদের আগুন তো জ্বলে উঠবেই। বন্ধু, এতক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমিও কেমনভাবে বলতে চাইতে লেখা পাঠাতে পারো, এখন সেটাই শুনে নেব।
1: তখন বুঝলি, এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে।
2: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলো তো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এইসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
3: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে,
1: দূর, এ আবার হয় নাকি?
3: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
4: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুত রে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
3: কিন্তু
4: কিভাবে গল্প পাঠাবে?
3: হ্যাঁ,
2: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেল করতে চাও তবে yuvavanikolkda@gmail.com, এই মেল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
4: ক্যালেন্ডারে রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এরপরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আষাঢ়ে গপ্পর জন্য।
0: তো বন্ধু, দেরি না করে অবশ্যই কিন্তু তোমার লেখা পাঠিয়ে দাও। আমি যে কথা বলছিলাম এবার সে কথায় ফিরি। আগুন নাটকের পরে যদি আমরা কলঙ্ক নাটকের দিকে তাকাই, তাহলে দেখতে পাবে বিজন ভট্টাচার্য সমাজের নিচুতলার মানুষের জীবনকে কেন্দ্র করে সামাজিক অবিচার, কুসংস্কার এবং শ্রেণীগত বৈষম্যের প্রশ্ন তুলেছেন। যদিও এটা সরাসরি কৃষি জীবনের নাটক নয়, তবুও প্রান্তিক মানুষের প্রতি সমাজের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এখানে স্পষ্টভাবে ধরা পড়ে। এই নাটকগুলো একসঙ্গে পড়লে বোঝা যায় বিজন ভট্টাচার্যের আগ্রহ ছিল কেবল একটি নির্দিষ্ট পেশার মানুষের কথা বলা নয়, তিনি এমন এক সমাজচিত্র নির্মাণ করতে চেয়েছিলেন যেখানে কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত এবং প্রান্ত

মানুষের জীবন বাস্তবতা সাহিত্যের কেন্দ্রে স্থান পায়। তাঁর নাটক তাই শ্রম কেবল জীবিকা নয়, মানুষের মর্যাদা, অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের প্রতীক হয়ে ওঠে। বিজন ভট্টাচার্যের নাটক নিয়ে কথা বলতে গেলে আমরা অনেক সময় কয়েকটি বহুল আলোচিত নাটকের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাই, কিন্তু তার অন্য নাটকগুলোর দিকে তাকালেও বোঝা যায়

কত বিচিত্র দৃষ্টিকোণ থেকে দেখেছেন। ধরো গোত্রান্তর নাটকের কথাই বলি, এখানে শুধু একটা পরিবারের গল্প বলা হয় না, দেশভাগের ফলে মানুষের পরিচয়, শিকড়, আপন পরের সম্পর্ক এবং নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জটিল অভিজ্ঞতা নাটকের কেন্দ্রে এসেছে। মানুষ যখন নিজের জন্মভূমি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়, তখন তার ভৌগোলিক ঠিকানার সঙ্গে সঙ্গে মানসিক জগতেও যে গভীর পরিবর্তন ঘটে, সেই সত্যটাই এই নাটকের প্রধান শক্তি। বিজন ভট্টাচার্য দেখিয়েছেন, গোত্রান্তর শুধু স্থান বদল নয়, মানুষের আত্মপরিচয়েরও এক কঠিন পরীক্ষা। অন্যদিকে যদি দেবী গর্জন নাটক দেখো, তাহলে সমাজের অন্ধবিশ্বাস, ক্ষমতার অপব্যবহার এবং মানুষের চেতনার প্রশ্নকে তিনি সামনে নিয়ে আসেন। এখানে দেবত্বের আবরণে লুকিয়ে থাকা সামাজিক ভণ্ডামিকে তিনি প্রশ্ন করেছেন। নাটকটি দর্শককে অন্ধভাবে কোনো কিছু মেনে নিতে শেখায় না, বরং যুক্তি দিয়ে বিচার করতে উদ্বুদ্ধ করে। এই দৃষ্টিভঙ্গি বিজন ভট্টাচার্যের নাট্যচিন্তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে তুমি যদি আছাড় নাটকের দিকে তাকাও, সেখানে দেখবে মানুষের জীবনে আকস্মিক অভিঘাত কিভাবে তার সম্পর্ক, মূল্যবোধ এবং সিদ্ধান্তকে বদলে দেয়, সেটাই এই নাটকের মূল সুর। ব্যক্তি এবং সমাজের সংঘাত, ভেঙে পড়ে আবারও উঠে দাঁড়ানোর মানসিক শক্তি এবং জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস এই নাটককে আলাদা মাত্রা দিয়েছে। আমার কি মনে হয় জানো, এই নাটকগুলোর মধ্যে একটা বিষয় মিলিয়ে দেখা যায়। বিজন ভট্টাচার্য কখনো কেবল একটা ঘটনার বিবরণ দেন না, তিনি সেই ঘটনার ভিতরে লুকিয়ে থাকা সামাজিক পরিবর্তন, মানুষের মনস্তত্ত্ব এবং সময়ের সংকটকে খুঁজে বের করেন। তাই তাঁর নাটক না পড়লে মনে হয় আমরা যেন অনেক কিছু মিস করে যাচ্ছি, আর তার নাটক পড়লে মনে হয় চরিত্রগুলোর জীবন দেখছি না, বরং একটা যুগের ইতিহাস, মানুষের চেতনা এবং সমাজের পরিবর্তনের ধারাকেও অনুভব করছি। এই গভীর বাস্তব বোধই তাঁকে বাংলা নাট্য সাহিত্যে এক স্বতন্ত্র উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। বন্ধু, নাটকের মূল প্রাণ কোথায় লুকিয়ে থাকে? শুধু কি ঘটনায়, তার সংলাপে, নাকি সংস্কৃতিতে? আসলে কি জানো, নাটক তো তোমার আমার গল্প বলে, তাই আমার ভাষা যদি সংলাপে স্থান পায়, তবেই তো নাটক আমার আত্মার আত্মীয় হয়ে উঠবে, তাই না? আর এই জায়গাতেই বিজন ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি লোক সংস্কৃতি এবং লোকজ ভাষার স্বতঃস্ফূর্ত ব্যবহার করেছেন। তিনি বিশ্বাস করতেন, সাধারণ মানুষের জীবনকে সত্যিকারের অর্থে তুলে ধরতে হলে তাদের নিজস্ব ভাষা, উচ্চারণ, প্রবাদ প্রবচন, লোকবিশ্বাস, আচার অনুষ্ঠান এবং জীবনযাপনের ছন্দকে নাটকের অংশ করে তুলতে হবে। তাই তাঁর নাটকের সংলাপ কৃত্রিম বা বইয়ের ভাষায় সীমাবদ্ধ নয়, সেখানে গ্রামীণ জীবনের সহজ সরল কথ্য ভাষা প্রাণ পেয়েছে। শুধু ভাষাই নয়, লোকগান, লোকাচার, কৃষি জীবনের উৎসব, গ্রাম বাংলার সামাজিক পরিবেশ এবং মানুষের দৈনন্দিন জীবন বোধও তার নাটকের স্বাভাবিকতার সঙ্গে মিশে গেছে। এর ফলে তার নাটক শুধু কাহিনী হয়ে থাকে না, বরং মানুষের একটা জীবন্ত দলিল হয়ে ওঠে। এতক্ষণ আমরা বিজন ভট্টাচার্যকে নাট্যকার হিসেবে দেখলাম, কিন্তু তুমি যদি তাকে শুধু একজন নাট্যকার ভেবে থেমে যাও, তাহলে তার শিল্পী সত্তার একটা বড় অংশ তোমার অজানাই থেকে যাবে। তিনি ছিলেন একজন অসাধারণ অভিনেতাও। অভিনয়ের ক্ষেত্রে তার সবচেয়ে বড় শক্তি ছিল স্বাভাবিকতা। চরিত্রকে তিনি কখনো অভিনয় করতেন না, যেন চরিত্রের মধ্যেই নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে নিতেন। তাই তাঁর অভিনয়ে কৃত্রিম আবেগ এবং অতি নাটকীয়তার বদলে জীবনের সহজ বিশ্বাসযোগ্য প্রকাশই বেশি চোখে পড়ে। এই কারণেই চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক তাঁর অভিনয় ক্ষমতার প্রতি গভীর আস্থা রেখেছিলেন। ঋত্বিক ঘটকের ছবিতে বিজন ভট্টাচার্য এমন সব চরিত্রে অভিনয় করেছেন যেগুলো সমাজের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। বিশেষ করে কোমল গান্ধারে তাঁর উপস্থিতি অত্যন্ত স্মরণীয়।
এই চলচ্চিত্র গণনাট্য আন্দোলনের আদর্শ, দেশভাগের ক্ষত এবং শিল্পীর

সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন নিয়ে প্রশ্ন তোলে। আর বিজন ভট্টাচার্যের অভিনয়ে এই ভাবনাগুলোকে আরও গভীর করে দেয়। আবার সুবর্ণরেখাতেও তার অভিনয়ের সংযম, বাস্তবতা এবং চরিত্রের অন্তরলোককে প্রকাশ করার অসাধারণ ক্ষমতা লক্ষ্য করা যায়। আমার মনে হয় অভিনেতা বিজন ভট্টাচার্যকে আলাদা করে স্মরণ করার কারণ এখানেই। তিনি সংলাপ বলার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিতেন চরিত্রের দৃষ্টি, শরীরী ভাষা এবং মানসিক অবস্থাকে। ফলে দর্শক তার অভিনয় দেখতেন না, চরিত্রটিকেই বিশ্বাস করতেন। এই বাস্তবধর্মী অভিনয় শৈলী তাঁকে তার সময়ের অন্য অনেক অভিনেতার থেকে আলাদা মর্যাদা দিয়েছে। তাই বিজন ভট্টাচার্যকে যতটা নাট্যকার হিসেবে মনে রাখা হয় ততটাই মনে রাখা উচিত একজন নিবেদিত প্রাণ অভিনেতা হিসেবেও। তার অভিনয় আমাদের মনে করিয়ে দেয় একজন সত্যিকারের শিল্পী কেবল গল্প বলেন না, তিনি তার শিল্পের মাধ্যমে মানুষের জীবনকে অনুভব করান। বন্ধু, বিজন ভট্টাচার্যের অভিনীত চরিত্র নিয়ে তোমার সঙ্গে কথা বলছি, তার আগে তোমাকে বলি যুববাণীর আর কোন কোন বন্ধু আজকে থাকবে তোমার সঙ্গে। বেলা ১১টা থেকে গীতাঞ্জলিতে মগজ মিটার নিয়ে তোমার সঙ্গে থাকবে ঋত্বিক এবং অর্ণব। বেলা ১২টা থেকে মৈত্রীতে অল্প অল্প গল্পকথা নিয়ে থাকছে মনীষা। তো যুববাণীকে কিন্তু শুনতেই হবে। আর তোমাকে যে কথা বলছিলাম এতক্ষণ, যে চলচ্চিত্রের পাশাপাশি তিনি নিজের লেখা বহু নাটকেও অভিনয় করেছেন, যেমন জবানবন্দি নাটকে বেন্দা চরিত্রে, নবান্ন নাটকে প্রধান সমাদদার হিসেবে, মরা চাঁদ নাটকে পবন এবং কেতকাদাসের চরিত্রে, গোত্রান্তরে হরেন মাস্টারের চরিত্রে, আবার যদি দেখো দেবী গর্জন সেখানে প্রভঞ্জনের চরিত্রে, গর্ভবতী জননীতে মামার চরিত্রে, আজ বসন্ততে কেদারের চরিত্রে, চলসাগরেতে সুরেন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন। বন্ধু, তুমি যদি বিজন ভট্টাচার্যের জীবনকে একটু কাছ থেকে দেখো তাহলে বুঝতে পারবে তার জীবন আর সাহিত্যকে আলাদা করে মোটেই দেখা যায় না। আর এই প্রসঙ্গে দুজন মানুষের কথা না বললেই নয়, একজন হচ্ছেন মহাশ্বেতা দেবী আর একজন নবারুণ ভট্টাচার্য। মহাশ্বেতা দেবী ছিলেন বিজন ভট্টাচার্যের স্ত্রী আর নবারুণ ভট্টাচার্য তাঁদেরই পুত্র। তবে তাঁদের পরিচয় শুধু পারিবারিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এই তিনজনই নিজ নিজ স্বাতন্ত্রে উজ্জ্বল। এই তিনজনকে একসঙ্গে দেখলে একটা বিষয় ভীষণ স্পষ্ট হয়, তাঁদের সৃষ্টির ভাষা আলাদা, প্রকাশভঙ্গি আলাদা, কিন্তু মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা তাঁদের একটা অদৃশ্য সূত্রে বেঁধে রেখেছে। বিজন ভট্টাচার্যের বাস্তবমুখী শিল্পচেতনা, মহাশ্বেতা দেবীর সামাজিক প্রতিশ্রুতি এবং নবারুণ ভট্টাচার্যের প্রতিবাদী সাহিত্য, এই তিনটে ধারা মিলেই বাংলা সাহিত্যে এক সমৃদ্ধ উত্তরাধিকারের সৃষ্টি হয়েছে। আসলে এই সাহিত্য সংস্কৃতি চর্চা কিংবা শিল্পচর্চার মাধ্যমে আমরা কি রেখে গেলাম, সেই প্রশ্নটা বারবার উঠে আসে। আজকে তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি ভাবছিলাম, সময়টা যদি আরও একটু বেশি থাকতো তাহলে বোধহয় আমরা সমাজকে আরও সামনে থেকে, সময়কে আরও গভীরভাবে দেখতে পেতাম। কিন্তু ওই যে, সময়ের কাছে আমরা সবাই পরাজিত। তাই আবারও তোমার সঙ্গে ফিরবো, হয় নাটক নিয়ে, না হয় সাহিত্য নিয়ে, না হয় অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি তোমার কথা বন্ধু অঙ্কিতা। এখন যেতে যেতে তোমার জন্য মোহিনীর ঘোড়াগুলি থেকে থাকছে এই গানটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কানে রেখো যুববাণী।

নজরুলগীতি শুনলেন মৈত্রী সিংহর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, মাফ করবেন, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন আধুনিক গান শুনবেন মান্ডবী চক্রবর্তীর কণ্ঠে। প্রথম গানের গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন মান্ডবী চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: of Patan district. The officials said that the five accused were held after their names surfaced during the investigation of 8 LHJEM operatives held earlier this month. Goa government has tightened regulations governing casino operations by prohibiting entry of persons below 21 years of age into casino gaming areas. Home Department has issued a notification enforcing the new restriction. The notification also introduces stricter provisions regarding the payment of license fees for offshore casino vessels. US forces launched a fresh wave of military strikes against Iran last night, marking the sixth consecutive night of operations against the Islamic Republic following the collapse of peace deal between both the sides. According to the US Central Command, the attack was aimed at further degrading Iran's military capabilities. In men's cricket, host England defeated India by 4 wickets in the second ODI of the 3-match series at Sophia Gardens in Cardiff last night to level the series 1-1. After being invited to bat first, Shubman Gill led Men in Blue got bundled out for just 233 runs in 44 overs. Shreyas Iyer emerged as top scorer with 66 runs, while Virat Kohli also contributed 65 runs. For India, Gurnoor Brar bagged 2 wickets. Joe Root was adjudged player of the match for his match-winning innings. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata, Sthaniya Sangbad Porchi, Sudip Boshu. মুর্শিদাবাদের রাজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝে পুলকারের ট্রেনে ধাক্কায় 3 পড়ুয়া সহ 4 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় 4 পড়ুয়া ও গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে আজ সকালে 7টা নাগাদ নিমতিতা কাটোয়া লোকাল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি পুলকার লাইনের ওপর এসে পড়ে। সে সময় লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল বলে স্থানীয়দের অভিযোগ। প্রচণ্ড অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় পুলকারটি। এই দুর্ঘটনায় গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে গত সন্ধ্যায় রথযাত্রা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 15 জন আহত হয়েছেন। রথের চূড়া বিদ্যুতের হাইটেনশন লাইনের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে 10 জন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি এই স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। এ রাজ্যে নবরূপে সজ্জিত স্টেশনগুলির মধ্যে রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ রাজ্যে আসছেন। রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। বিএসএফ এর ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গে 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। সীমান্ত নিরাপত্তা, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলায় শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রমুখ। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের 2য় পর্ব আজ শুরু হচ্ছে। 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে। 25 জুলাই শুরু হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল, আবার পড়ছি, 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। রাজ্য সরকার এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ইস্কন ধাপে ধাপে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগামী 1 আগস্ট থেকে কলকাতায় সংস্থাটি মিড ডে মিল সরবরাহ করবে বলে তিনি জানান।
2: আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইস্কনের সঙ্গে শক্তপোক্তভাবে কাজ করব ঠিক করেছি। শুধু সরকার জনপ্রতিনিধি

0: সব কাজ করা যায় না। আগামী পয়লা আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ঈশ্বর খাওয়াবে। আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরাই মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ঈশ্বরই দেবে।
1: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
2: বৃষ্টিপাত আরো বাড়বে উত্তরবঙ্গে 18-20 তারিখের মধ্যে, কিছুটা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, কিছুটা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো।
1: বর্ষায় শহরে জমাজলের পরিস্থিতি দ্রুত জানতে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমকে আরো আধুনিক করা হচ্ছে। কলকাতা পুলিশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সরাসরি এখন পুরসভার কন্ট্রোল রুমে পৌঁছবে। এ নিয়ে পুরসচিব কিশোর কুমার বিশ্বাস সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। পুরসভা সূত্রে জানা গেছে, লালবাজার কন্ট্রোল রুমে জমাজল সংক্রান্ত কোনো খবর এলেই তা সঙ্গে সঙ্গে পুরসভার কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। এছাড়া শহরের বিভিন্ন নিকাশি পাম্পিং স্টেশনে সেন্সর বসানোর বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ঐতিহাসিক গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রককে লেখা পর্যটন সচিব সৌমিত্র মোহনের চিঠিতে এই মেলা ভারতের অন্যতম প্রাচীন বৃহত্তম ধর্মীয় সমাবেশের একটি বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

ভীম পলশ্রীর আগে শুনলেন শরদ, শিল্পী প্রমন্ত মোহন ঠাকুর, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুরজিৎ সাহা। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

ব্রহ্মদেব সাউ অফ হাতিয়ারা সুভাষপল্লি পোস্ট অফিস হাতিয়ারা পুলিশ স্টেশন ইকোপার ডিস্ট্রিক্ট নর্থ 24 পারগানাস ইনফর্মস দ্যাট কারু কুমার 37 ইয়ার্স ওল্ড থিন বিল্ড হাইট 5 ফিট কালার অফ স্কিন ব্রাউনিশ মাদার টাং হিন্দি ইজ মিসিং সিন্স 9th অফ মার্চ 2026 Information regarding all the lost person may be intimated to the officer in charge of the Missing Person Bureau, Criminal Investigation Department, West Bengal Police, Bhavani Bhavan, Alipur, Kolkata 27, or the Missing Person Squad Detective Department, Kolkata Police, Lal Bazar, Kolkata 1. Well, those were the announcements regarding the lost person. Now, moving on to the program highlights. At 6 p.m. you will listen to the news in Hindi, 6:05 news in English, 6:10 Hindi Varta. Program on International Justice Day, 6:30 Gul Gulshan, 7 p.m. news in Hindi, 7:05 news in English, 7:10 Violin by Shajol Dash, 7:30 Darpan Composite Hindi program. ৮ পিএম প্রোগ্রাম ইন ফিল্ম মিউজিক, ৮:১০ স্পোর্টস নিউজ ইন বেঙ্গলি, ৮:১৫ মিক্সড মেলোডিজ, ৮:৪৫ সমাচার সন্ধ্যা, নিউজ এট ৯ ফলোড বাই স্পটলাইট এট ৯:১৬, ৯:৩০ ইউ উইল লিসেন টু কারেন্ট অ্যাফেয়ার্স, ১০ পিএম নিউজ ইন বেঙ্গলি, ১০:১০ বিশ্ব দর্পণ, ১০:২০ ওয়ার্ল্ড নিউজ, ১০:৩০ ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম ফ্রম মি টু ইউ, ১১ পিএম নিউজ ইন হিন্দি, ১১:০৫ নিউজ ইন ইংলিশ, ১১:১০ হিন্দি ফিল্ম সংস, ১২ AM, we'll listen to the weather report, which will be followed by the program summary and closing announcement. Well, those were the announcements regarding the program highlights. Now, please stand by for the news in Hindi to be relayed from Delhi.

শুনলেন বেহালা, শিল্পী সজল দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্ত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। হিন্দি ছায়াছবির গানের এই সংক্ষিপ্ত পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথম শিল্পী লতা মঙ্গেশকর এবং তালাত মাহমুদ।

0: ফিরে আসছি খেলার খবরের পরে।
1: আকাশবাণী খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফুটবল বিশ্বকাপে এবার সর্বোচ্চ আর্থিক পুরস্কার থাকছে। চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছেছেন। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে মোহামেডান স্পোর্টিং 3-1 এরিয়ানকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। 2026 ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল শুধু সোনালী ট্রফি নয়, সঙ্গে পাবে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানিও। এবারের আসরের জন্য রেকর্ড $871 মিলিয়ন পুরস্কার তহবিল ঘোষণা করেছে ফিফা, যার মধ্যে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে $50 মিলিয়ন। তবে শুধু চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই অংশগ্রহণ ফি ও প্রস্তুতি অনুদান পায়, ফলে শিরোপাজয়ী দলের মোট আয় দাঁড়াবে $62.5 মিলিয়ন। এর মধ্যে রয়েছে অংশগ্রহণ বাবদ $10 মিলিয়ন, প্রস্তুতি অনুদান হিসাবে $2.5 মিলিয়ন এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য $50 মিলিয়ন। ভারতীয় টাকায় এর পরিমাণ প্রায় ৪৯০ কোটি। অন্যদিকে রানার্স আপ দল পাবে $33 মিলিয়ন, অংশগ্রহণ ও প্রস্তুতি অনুদান সহ তাদের মোট প্রাইজ মানি হবে $45.5 মিলিয়ন। তৃতীয় স্থান অধিকারকারী পাবে $29 মিলিয়ন, চতুর্থ স্থান অধিকারকারী পাবে $27 মিলিয়ন এবং পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারকারী দেশগুলি পাবে $19 মিলিয়ন। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিক সম্মেলনে জানান, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের জন্য নিউ জার্সিতে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট প্রথমে নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে ফিফা আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, আগামী রবিবার নিউ জার্সি স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে। কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং 3-1 এরিয়ানকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে ইসরাফিল দেওয়ান 2 গোল করেছেন, অপর গোলটি সায়ন দাশগুপ্তর আত্মঘাতী। এরিয়ানের সৈকত সরকার 1 গোল করেন। ব্যারাকপুরে পুলিশ অ্যাথলেটিক ক্লাব 3-0 কালীঘাট স্পোর্টস লাভার্সকে পরাজিত করেছে। কল্যাণীতে মেসার্স ক্লাব ও সুরুচি সংঘ এর ম্যাচটি 2-2 ড্র হয়েছে। নৈহাটিতে পিয়ারলেস স্পোর্টস ক্লাব 3-0 কোল ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। তিনি আগামীকাল সেমিফাইনালে চীনে বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চেন ইউফিয়ের মুখোমুখি হবেন। এর আগে জাপানের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নোজুমি ওকুহারা মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়ানোয় সিন্ধু ওয়াক ওভার পেয়ে শেষ চারে উঠে যান। বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে ক্যান্ডিডেটস প্রতিযোগিতার যোগ্যতা অর্জনের নিয়মাবলীতে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। ওপেন বিভাগের চূড়ান্ত পর্বে এখনকার মতোই 8 জন দাবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার থেকে ফিডে দাবা বিশ্বকাপ থেকে 3 জনের পরিবর্তে 2 জন দাবারও ক্যান্ডিডেটসে খেলার সুযোগ পাবেন। ফিডে রেটিংকে আর এক্ষেত্রে মানদণ্ড বলে বিবেচনা করা হবে না। টোটাল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুর থেকে 2 জন এবার থেকে ক্যান্ডিডেটসে খেলতে পারবেন। মহিলাদের বিভাগেও রদবদল আনা হয়েছে। ফিডে ওমেন্স গ্রাপি সিরিজ থেকে 2 জন ক্যান্ডিডেটস খেলার যোগ্যতা অর্জন করবেন। এই বিভাগেও বিশ্বকাপ থেকে 3 জনের বদলে 2 জন দাবারু মূল পর্বে খেলবেন। মহিলাদের বিভাগেও রেটিংয়ের ভিত্তিতে এখন থেকে আর যোগ্যতা অর্জনের সুযোগ থাকছে না বলে ফিডের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকার জাতীয় অ্যান্টি ডোপিং আইন 2022 এবং জাতীয় অ্যান্টি ডোপিং সংশোধনী আইন 2025 কার্যকর করার কথা ঘোষণা করেছে। খেলাধুলায় ডোপিং প্রতিরোধ, ক্রীড়াবিদদের অধিকারের সুরক্ষা এবং আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতিযোগিতার সততা বজায় রাখা এই আইনের লক্ষ্য। পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন, প্রক্রিয়াগত সুরক্ষা জোরদার করা, বিরোধ নিষ্পত্তি সহজ করা এবং ভারতের অ্যান্টি ডোপিং কর্মসূচির বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা এই আইনের মাধ্যমে বাড়ানো হয়েছে। জাতীয় অ্যান্টি ডোপিং সংশোধনী 2025 আইনের বলে আন্তর্জাতিক মানের

0: সঙ্গে ভারতের পরিকাঠামোর ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে। ভারত আজ FIH মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন মিডফিল্ডার সালিমা টেটে, গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন সবিতা ও বিচু দেবী খারিবাম, রক্ষণাবেক্ষণে রয়েছেন ইশিকা চৌধুরী, সুশীলা চানু, পুখরামবাম, লালথান লুয়াঙ্গি, জ্যোতি ও শিল্পী দাবাস। অধিনায়ক সালিমা টেটের পাশাপাশি মিডফিল্ডে থাকবেন নিক্কি প্রধান, সাক্ষী রানা, সুনালিটা টোপ্পো, নেহা ও দীপিকা সোরেন। ফরওয়ার্ড লাইনে রয়েছেন লাল রেমসিয়ামি, ঋতুজা দাদাসো পিসাল, নবনীত কৌর, দীপিকা, ইশিকা, বলজিৎ কৌর এবং বিউটি ডুংডুং। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গতকাল দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে হারিয়ে 3 ম্যাচে সমতা ফিরিয়েছে। বুলাওতে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ 34 রানে জিম্বাবুয়েকে হারিয়ে 3 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেটে 186 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে 19 ওভার 4 বলে 152 রানে অল আউট হয়ে যায়। খেলার খবর শেষ হলো, এরপরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা পদচারতরঙ্গে, নানা রঙের গান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রথম শিল্পী তিমির বিশ্বাস।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নানা রঙের গানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনাদের গান শোনাচ্ছি। এবারে শিল্পী বাবুল সুপ্রিয়।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে শনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় পুলকারের 2 পড়ুয়া সহ 3 জনের মৃত্যু, বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। রেলমন্ত্রকের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। ভারত আজ FIH মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলোর লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধরে পৌঁছানোর পরপরই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিঘাট ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের তিনি উদ্বোধন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রার তিনি সূচনা করেন। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের 2টি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালোয়ারা মুকেরিয়ার নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক কার্তলি নতুন রেললাইনের উদ্বোধন এবং কার্তলি আম্বালা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা 4 লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি 6 লেনের গ্রিনফিল্ড সাদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের NDA সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
1: কেন্দ্র কি ভাজপা সরকার কি ভি প্রাথমিকতা হয় ভারত কে হর নাগরিক কি সেবা, ভারত কে হর নাগরিক কা জীবন আসান বানানা আর উসে আগে বড়নে কে লিয়ে নয়ে নয়ে অবসর উপলব্ধ করানা আর ইসলিয়ে হাম নাগরিক দেবো ভব ইস মন্ত্র পর চল রহে হ্যায়। গরিব হো, মিডল ক্লাস হো, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले ये हमारा प्रयास है।
0: সরকারের প্রতিটি কাজে নাগরিক দেব ভাব এই মানসিকতায় প্রতিফলিত হয়। শ্রী মোদী বলেন, NDA সরকার পাঞ্জাবের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন প্রকল্প উন্নয়ন কর্মসূচির আওতায় রাজ্যটিকে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে শনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারের ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়া সহ 3 জনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের 2,50,000 এবং স্বল্প আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌড়িগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক গতিতে যাতায়াত করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন। পরে বাঁকুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে।
2: আমাদের পক্ষ থেকে পরিবারকে

0: সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইন।
1: মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি। পরে সমাজ মাধ্যমে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকেও মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এই ঘটনার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে, আজ সকালে আপ নবদ্বীপধাম এক্সপ্রেসওয়ে চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি খুলে দেওয়া হয়। পুরুয়াবোঝায় পুলকাটটি রেলগেট পার হওয়ার সময় ওই লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুছে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 স্কুলপড়ুয়াসহ এক স্থানীয় বাসিন্দার। রেলের তরফে 3 জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা 5। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশন সরকার পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম বিভাগের সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়া রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। রোমানিয়াও 1994 সালের পর কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর। এই সফর মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব ফলে আরও দৃঢ় হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের জন্য ভারত ও জাপানের মধ্যে আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমে এ বিষয়ে পোস্ট হওয়া এক সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি ব্যক্তিগত মতামত এবং তা কোনোভাবেই সঠিক নয়। ভারতকে জাপান E20 তেল সরবরাহ করবে, তবে তা পেতে পেতে 2030 সাল গড়িয়ে যাবে। মুম্বাই আহমেদাবাদ রেল প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই রেলপথের প্রথম অংশটি 2027 সালে চালু হয়ে যাবে এবং ভারতের উচ্চ গতি সম্পন্ন ট্রেন দিয়ে এই অংশে ট্রেন চলাচল শুরু হবে।
2: Construction work has rapidly progressed. First section will be opened in 2027 itself. Therefore, both sides agreed to start the operations with Indian high-speed train. Signaling equipment has been ordered accordingly and is in line with international specifications. No Japanese offer was received in this context. The project execution is in line with the common goal of starting the high-speed train project at the earliest.
1: চাবাহার বন্দরের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, মার্কিন পক্ষের দেওয়া ছাড়ের সময়সীমা কিছুদিন আগে পেরিয়ে গেছে। কীভাবে বিষয়টি আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিদেশ মন্ত্রক সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। শিলিগুড়িতে বিএসএফ ফ্রন্টিয়ার মুখ্য কার্যালয়ে সেখানে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে বিএসএফ সীমাচৌকিতে এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। ভারত আজ FIH মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন মিডফিল্ডার সালিমা টেটে। গোলরক্ষক হিসাবে দলে রয়েছেন সবিতা ও বিচুদেবী খারিবাম। রক্ষণভাগে রয়েছেন ঈশিকা চৌধুরী, সুশীলা চানু, পুখরাবাম, লাল থান লুয়াঙ্গি, জ্যোতি ও শিল্পী দাবাস। প্রয়াত স্যার গ্যারি সোবার্স 89 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। 2 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে 8,032 রান করেছেন তিনি। এছাড়া নিয়েছেন 235 উইকেট। ব্যাট হাতে যেমন ছিলেন বিধ্বংসী, তেমনি বল হাতেও ছিল সমান কার্যকর। স্পিন ও পেস দুই ধরনের বোলিংয়েই অসাধারণ দক্ষতা দেখিয়ে নিজেকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ অলরাউন্ডারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন সোবার্স। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল সড়ক পরিকাঠামো।
3: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে মোহাম্মদ জুবের

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। এখন 18 জুলাই শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, শুনবেন কথিকা পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন, বলবেন ডক্টর সুদেশ নাপাজা। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা বিষয় বর্ষার বিপদ এর দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর অনির্বাণ দলুই। 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা দ্বীপের নাম মৈনাও এর তৃতীয় পর্ব শুনতে পাবেন, বলবেন ডক্টর আতুল দত্ত। 8:05 তুবরি বিচার বিভ্রাট, রচনা শিবরাম চক্রবর্তী, বেতার নাট্যরূপ সোমা ঘোষ গুপ্ত এবং প্রযোজনা রফিউদ্দিন। 8:20 শুনবেন ভজন শিল্পী মধুজা চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী স্নেহেশ নাগ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:00

30 মিনিটে জেলার চিঠি, 9:30 মিনিটে গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, বিষয় রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায় এবং সৌরভ দেবনাথ, 12:00 বাংলার মুখ, হুগলি জেলার হারুয়া গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন আমাদের সংবাদদাতা সঞ্জয় চট্টোপাধ্যায়, 12:35 রজনীকান্তের গান, 1:00 রম্যগীতি, 1:45 মহিলা মহল, শুনবেন রং মেলান্তি, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান, শুনতে পাবেন সাপের কামড় বিষয়ে ডক্টর গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকার, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে, 5:30 শিল্পভারতী, একজন গয়না বিক্রেতার একজন গয়না নির্মাতার যাত্রা, এ বিষয়ে শিল্পাদের সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস, 6:05 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী পর্বে লোকগীতি, শিল্পী সত্য কিন্নর মর্মু ও সহশিল্পী বৃন্দ, এবং পরে স্বরচিত কবিতা পাঠ করবেন সগুন হেমব্রম এবং লোকগীতি শিল্পী সুবোধ চন্দ্র সোরেন ও সহশিল্পী বৃন্দের, 6:38 কৃষক ও তার পরিবার, সাধারণ মানুষের জন্য আইন, এ বিষয়ে প্রদীপ কুমার চট্টোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 7:00 কৃষি কথার আসর, পিএম কিষাণ সম্মান নিধি কি ও কেন, এ বিষয়ে ডক্টর চন্দন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:30 বিচিত্র সংবাদ, 8:00 অনুরোধের আসর, 8:30 শুনবেন স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার, 9:15 ভজন শিল্পী মধুজা চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনতে পাবেন, 9:30 মুখোমুখি বিশিষ্ট দেহ সৌষ্ঠব প্রদর্শক মলয় রায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন সেতার দেবব্রত মিশুকের, এবং এটি আকাশবাণী বারাণসীর কেন্দ্রের নিবেদন, 11:00 কীর্তন পলাশ সরকারের কণ্ঠে, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান, আশি সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের কথায়, 6:15 সুবুদ্ধ সঙ্গীত শুনবেন বাঁশি শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার, 6:35 ধারাবাহিক রামচরিত মানসের 175তম পর্ব শুনতে পাবেন, 6:45 ভজন শিল্পী মধুজা চট্টোপাধ্যায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় ঋত্বিক শিকদার, 8:30 নজরুল গীতি শিল্পী সুপর্ণা গঙ্গোপাধ্যায়, 8:50 কীর্তন শিল্পী পলাশ সরকার, 9:10 রসধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী শ্রীমতী কাজল চট্টোপাধ্যায়, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 শুনবেন পডকাস্ট সিরিজ এর 33তম পর্ব পিপলস পদ্মা অন আকাশবাণী, পরিবেশনায় আর মাধবন, 5:20 উদ্বসী, 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 কীর্তন শিল্পী পলাশ সরকার, 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 উর্দু অনুষ্ঠান কাহকাশা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, শুনলেন শনিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা আবহাওয়ার বিজ্ঞপ্তি, কলকাতা ও তার আশেপাশের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনে তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি কম, সবচেয়ে কম ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সবচেয়ে কম ছিল 78%, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্র অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় বলা হয়েছে, আজ অর্থাৎ 18 জুলাই পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূল এবং তৎসংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ থেকে প্রচারিত সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় 12:07 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।